0: क्लास तुम कुफा भी
1: यू जानी हम कुन फैता कुन लीजा फुबा फेता ना म्याद तावल लीज छोटा हम ती तोंती ने निशन फा फारत छोटा हम से वा चाम से निश फो ना फा फारत फैजन फा उला उला ना वा नातन चीरा मा मिंची वा फा सिरेसा का फा फारत असन रेसा का चुफा अंडी पाली वाना ने ने फा तोके फा मासा चान न्यूल लेने फा म्यार चान न्यूल ला म्याफ न्यूल ला दे चीतान सिया तो साई नी तो कोई उला ना Fugatin Chifandiana and Chir Taulzan.
2: You am the Saka insecurity, so Rotary took on Missum Red, Potom Red, Ratapa Kinte, Lassam Rungatan and Fanti Paleman, Mu Matungana Stapagum, Le Fater and Le Futrafrasa, the Tatan Neuronati, Ta Minzera, Sasan Tapakan Phil, Minzera and Poto, Dotrania, Mazona Zombar. Kamana rarotra mitsy izy moa rehefa amin'izay resaka maizina izay amin'ny andro arivariva fotoana ahafahany manararotra an'izay mihitsy izay zavatra izay
3: tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ilay fahatapahan-jiry tena mijaly mihitsy ny vahoaka amin'ilay fahatapahan-jiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ilay resaka la ministra vaovao aloha izany dia tena tsy hitako moa izany zay volazaina amin'ilay izy fa ohatrany izy dia misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany dia tena fijaliana be mahitsy raha vao la jiry mihitsy zany ny tsisy dia efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay koa zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny lafiny a eo amin'ny fatapahan-jiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany dia mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana napetraka io zany dia mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay dia hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: Sauta tumbukula, sauta tumbukuvavi.

0: क्लास तुमको वाफी
1: इन्ना मुआ न्यालेमेटिक हम रुफ्तों जो न्यालेमेटिक है हम रुफ्तों जो दे चूरना फा निफाउसाना आरा पसाइनना से आरा चाइन जाइ इन्ना तो कोई फाउसाना आरा पसाइनना से आरा चाइन एतुम चिक्या दिया ओटन Rava tanteraka le ezaka mba hieritreritra sy andalina fa zao hevidravony rehetrarehetra zao a dia tonga dia ekena ho marina rehefa mahaivavy ianao a avavy ianao a dia manandrariny dia mahatonga le fomba fitenenana amin'ny teny latina le izy hoe volo ergo sum zany hoe rehefa sitrako sy vazavazaiko le izy a dia manany marina a ka zay manahirany zay zay mbola lovatsika amin'izao fotoana zao ary isany zavatra lovatsika amin'izao fotoana zao de ny fiheverana atsika fa mahantra miankina amin'ny olona rehetra zay ny zavatra miseho de raha tany ianao ka anerina ny hoe sendra mba manazava hevitra tsy mitombony zany a dia lingilingy ery miazakazaka manebaka satria hoe fisainam-bazaha zany na fisainana tsy mitombony zany na fisainana mitsangevaefa zay ny mahavoatsika i zavatra io raha tsorona zany a dia voageja ny fomba fisainantsika ka tsy amin'ny fisainan'olona voageja reraka no azahoana mandroso amin'nyity raharaha ty zay ny zavatra tiako azava amintsika rehetrarehetra
0: saotra tomboko lahy saotra tomboko vavy.